সালমান খান ব্রোঞ্জ জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাবনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবাযাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পর কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। গত 17ই সেপ্টেম্বর এই যাত্রার সূচনা হয়েছিল। তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণের কাছে পৌঁছে দিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন জেলা, শহর, তালুক ও গ্রামে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সরকারি পরিষেবা। এর অধীনে স্বচ্ছতা অভিযানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী 7ই অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের ফাঁকে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক

বৈঠকে যোগ দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী টম বেরেনসেনের সঙ্গে সাক্ষাতে ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে মত বিনিময় করেন। চলতি বছরের গোড়ার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ড সফরের সময় দেওয়া প্রতিশ্রুতির দিকগুলিও পর্যালোচনা করা হয়। ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভান্তুলেনের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে কথা বলেন। অপর এক বৈঠকে ডক্টর জয়শঙ্কর স্লোভেনিয়ার বিদেশমন্ত্রী তোমাস কাজেরের বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সুযোগ খতিয়ে দেখেছেন। ভারত ক্যারিকম বিদেশমন্ত্রীদের বৈঠকে জয়শঙ্কর উন্নয়ন সংক্রান্ত নানা দিক পর্যালোচনা করেন। স্বাস্থ্য সুরক্ষা, প্রশিক্ষণ, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ নানা বিষয়ে সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে কথা হয়। শ্রী জয়শঙ্কর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলির সঙ্গে জলবায়ু স্থিতিশীলতা, মহাকাশ, সুসংগত উপকূল ও সামুদ্রিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর আলোকপাত করেছেন। তিনি বলেন, এল নিনোর প্রভাব এবং আন্তর্জাতিক সৌরজোটে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারত প্রস্তুত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। সভায় শ্রী জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বে যে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, দক্ষিণী বিশ্ব তার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার প্রসঙ্গ উত্থাপন করে এর আশু সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলা এবং সেই কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। ভারত বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং নাগরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বিদেশ মন্ত্রক বলেছে, ভারতে আসা বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাউতে থাকা 20 জন ভারতীয় ক্রু সদস্যের মধ্যে 19 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে বাঁচানো যায়নি। মাস্কটে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর এবং সীমান্তরক্ষী বাহিনী তাদের যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় 17 কোটি টাকা মূল্যের এই সোনা উদ্ধার করা হয়। মন্ত্রক জানিয়েছে, চলতি মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সড়কের কাছে বিএসএফ জওয়ানরা দাবিহীন অবস্থায় প্রায় 3.15 কেজি ওজনের 27টি বিদেশি সোনা উদ্ধার করেন। পরে কাস্টমস আইন 1962 অনুযায়ী DRI সেগুলি বাজেয়াপ্ত করে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে গতরাতে একটি স্লিপার বাসে আগুন লাগার ঘটনায় অন্তত 9 জন যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মধ্যরাতের দিকে জেওয়ার থানার অন্তর্গত দয়ানাথপুর গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বিহারে নিবন্ধিত বাসটি প্রায় 35 জন যাত্রী নিয়ে নয়ডা থেকে আগ্রার দিকে যাচ্ছিল। আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। চালক বাসটিকে রাস্তার পাশে থামালেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন বাড়ার সাথে সাথে যাত্রীরা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকেন। আতঙ্কিত যাত্রীদের অনেকে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসেন, তবে 9 জন বাসের ভেতর আটকে পড়ে আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে জেওয়ার থানার পুলিশ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং উদ্ধার কাজ শুরু করে। পুলিশ এই ঘটনায় FIR দায়ের করে তদন্ত শুরু করেছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করে পরিবার সদস্যদের খবর দেওয়ার চেষ্টা চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আজ কলকাতা পৌঁছাবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে যোগান আরও মজবুত হবে। ইতিমধ্যেই সড়কপথে NAFED এবং NCCF এর ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে রাজ্যে প্রায় 1400 মেট্রিক টন পেঁয়াজ প্রতি কেজি 35 টাকা দরে বিক্রি করা হয়েছে। অতিরিক্ত এই পেঁয়াজ পৌঁছালে বাজার দর নিয়ন্ত্রণে আসবে এবং মৌসুমি মূল্যবৃদ্ধি রোকা সম্ভব হবে। কলকাতার কোলে মার্কেট, মেছুয়া বাজার, মানিকতলা, রামপুরি ও শ্যামবাজার সহ 25টিরও বেশি স্থানে ইতিমধ্যেই এই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পুজোর আগেই সরকারি কর্মচারীদের 7 বছরের বকেয়া মহার্গ ভাতা এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 2008-এর 1 এপ্রিল থেকে 2015-31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্গ ভাতার অর্থ চলতি মাসেই দেওয়া হবে বলে অর্থ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে। গ্রুপ এ, বি ও সি কর্মীদের বকেয়া DA সরাসরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF অ্যাকাউন্টে জমা পড়বে। এই টাকা 2028 সালের 31 মার্চের পরই তোলা যাবে। সংশ্লিষ্ট কর্মীর অবসর, মৃত্যু বা পদত্যাগের মতো বিশেষ পরিস্থিতিতে নিয়ম শিথিল করা হবে। যাদের অবসর নেওয়ার 3 মাস বাকি রয়েছে তাদের ক্ষেত্রে এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। গ্রুপ ডি কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেমের ব্যবহার বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত দপ্তর, অধীনস্থ অফিস এবং সংস্থাকে পণ্য পরিষেবা শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের মাধ্যমেই সংগ্রহ করতে হবে। কথা বলার ক্ষেত্রে যাদের প্রতিবন্ধকতা আছে তাদের জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে সাংকেতিক ভাষা। আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবসে গতকাল

0: নদিয়ায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নদিয়ার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মণ্ডল বলেছেন, এইসব মানুষদের নানা প্রয়োজনে সরকারি অফিস, থানা, হাসপাতাল, কোর্ট কাছারিতে যেতে হয়। সেক্ষেত্রে দোভাষীর অভাব, অনেক সময় তারা সমস্যার সম্মুখীন হন।
1: যদি এরকম কোন কেস আসে আমাদের কাছে, দেখাচ্ছে সে ডিফেন্ডাম, উকিল ও ভাষা বোঝে না, আমিও বুঝবো না, তখন সেক্ষেত্রে অবশ্যই ইন্টারপ্রেটার যিনি আয়ও থাকেন তাকে আমরা বলি টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর অ্যান ইন্টারপ্রেটার। তখন আসবে আয়ও, মানে ইনভেস্টিগেটিং অফিসার, উনি অ্যারেঞ্জ করেন একজন ইন্টারপ্রেটার, অ্যাপ্লিকেশন করতে আমরা সেটা অ্যালাউ করি। তখন ইন্টারপ্রেটার নিয়ে এসে সেই, মানে তার বডি ল্যাঙ্গুয়েজ বা যেভাবে বলতে চায় ইন্টারপ্রেটার, সেটাকে বুঝে আমাদেরকে ডিকটেট করেন। করলে এটা আমার মনে হয় যারা এই ধরনের মানুষ তারা উপকৃত হবেন, বিচার পাবেন। বিচারকও সেটা তাদের না ভাষাটা না বুঝলে কিভাবে করবে, আমার মনে হয় এটা করলে ভালো প্রশ্নই হবে বিচার ব্যবস্থার ক্ষেত্রে।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, আগামী 27 সেপ্টেম্বর দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে। 28 থেকে 30 সেপ্টেম্বর ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন 3 দিনের যে ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে যে ভারতের রিজার্ভ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলির শাখা, অফিস, এটিএম এবং কারেন্সি চেস্ট 27 সেপ্টেম্বর রবিবার দিন সম্পূর্ণ খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট অতিগভীর নিম্নচাপটি গতরাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্য দিয়ে কলিঙ্গাপত্তনমের দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে প্রবেশ করে। অগ্রভাগটি স্থলভাগে প্রবেশ করার পর ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় 2 ঘন্টা ধরে চলতে থাকে। এটি আগামী 12 ঘন্টায় অতিগভীর নিম্নচাপ হিসেবে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এরপর পরবর্তী 24 ঘন্টায় তা ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে ওড়িশার দক্ষিণের জেলাগুলিতে আজও অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়া। এদিকে বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত। মোতায়েন করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের 33টি দল। দুর্যোগপূর্ণ জেলাগুলির স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, 224 পরগনা সহ একাধিক উপকূলীয় জেলাগুলিতে। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এশিয়ান গেমসে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে। ইতিমধ্যেই আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াংঝাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রসিবিনা দেবী রূপ জিতেছেন। এর আগে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে রোয়ার সতনাম সিং এবং সালমান খান ব্রোঞ্জ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। পুরুষদের ডাবল স্কালস বিভাগে এটিই ভারতের প্রথম পদক। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের বলরাজ পানোয়ার অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন। টেবিল টেনিসে ভারতের সৃজা আকুলা এবং সিন্ড্রেলা দাস মহিলাদের ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। রাউন্ড অফ 16 পৌঁছেছেন ভারতের দিয়া চিতালে এবং যশস্বিনী ঘোরপারে। অন্যদিকে ভারত 400 মিটার মিক্সড রিলে ফাইনালে উঠেছে। স্কোয়াশ মিক্সড ডাবলে ভারত জোসানা চিনাপ্পা এবং ভেলাভান সেন্থিল কুমার স্বদেশীয় সুরজ চাঁদ ও সামিনাকে 11-7, 11-10 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাবনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে বাসে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে। খবর এখানেই শেষ হল।
2: নমস্কার, ইউ আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার সাবিনা গিরিবাট শুনহোস। पश्चिम बंगाल को दमकल विभाग अझ बलियो र उन्नत बनाने उद्देश्य का साथ मुख्यमंत्री सुबेन्दु अधिकारी ठूलो भर्ती अभियान को घोषणा गर्नुभएको छ। दमकल विभाग को एक विशेष कार्यक्रम में मुख्यमंत्री श्री अधिकारी राज्य में पुलिस भर्ती बोर्ड मार्फत कुल 1400 पदहरू में नया नियुक्ति गरिने जानकारी दिनुभयो। घोषणा अनुसार भर्ने पदहरू में 1000 फायर अपरेटर, 325 फायर इंजिन अपरेटर कम ड्राइवर र 75 सब अफिसर को पद समावेश छ। यस बाहेक मुख्यमंत्री आगामी 1 वर्ष 2500 नया स्थायी पदहरू सृजना गर्ने र नियुक्तिहरू गर्ने घोषणा गर्नुभएको छ। पश्चिम बंगालका मुख्यमन्त्री श्री सुबेन्दु अधिकारीले लागू पदार्थ विरूद्ध शून्य सहनशीलता नीतिको घोषणा गर्नुभएको छ। उहाँले आफ्नो सरकारले लागू पदार्थ विरोधी अभियानलाई प्राथमिकता दिएको बताउनु भएको छ। आज कोलकाताको नयाँ शहरमा नशामुक्त भारत 2029 कार्यक्रमको शुभारम्भ गर्नुहुँदै मुख्यमन्त्री श्री अधिकारीले केन्द्र र राज्यका एजेन्सीहरूले राज्यभरि संयुक्त रूपमा लागू पदार्थ विरोधी अभियान चलाइरहेको बताउनुभयो। विधानसभा नगरमा आज लगभग 31 करोड रुपियाँको प्रतिबन्धित कफ सिरपका 3 लाखभन्दा अधिक बोतलहरू नष्ट गरियो। यसअघि बालुरघाटमा लगभग 20 करोड रुपियाँको 2 लाख बोतलहरू नष्ट गरियो। मुख्यमन्त्री श्री अधिकारीले हालैको आपराधिक मुद्दाहरूमा लागू पदार्थको उपयोगको सम्बन्ध बाहिर आएको बताउनुभयो। उहाँले भन्नुभयो, सरकारले सीमावर्ती क्षेत्रमा अफिम र गाँजाको अवैध खेती अन्त्य गर्न र यसको जराबाट लागू पदार्थ तस्करी रोक्नमा ध्यान केन्द्रित गर्ने

0: आधुनिक गीतहरूको प्रस्तुतिपछि अब प्रस्तुत छ बंगला कार्यक्रम।
1: বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান নতুন হাতে নতুন প্রাতে, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বর্ধন।
2: নাটক নতুন হাতে নতুন প্রাতে, নাটক রচনা শ্রীমতী শম্পা দে, পরিচালনায় সত্যজিৎ বর্ধন, আবহ শ্রী অলোকেশ দে সরকার, পরিকল্পনায় শ্রীমতী রত্না ঘোষ, চরিত্রায়নে অমিয়, সঞ্জয় মুখোপাধ্যায়, শিলু শম্পা বিশ্বাস, নবীন মিঠুন মিত্র, মালতী ও রিপোর্টারের ভূমিকায় সুদেশনা মুখার্জি। শুরু হচ্ছে নতুন হাতে নতুন প্রাতে। মধ্যবিত্ত পরিবারের একটি ঘর, স্বামী স্ত্রীর মধ্যে চলছে কথোপকথন।
3: শিলু, হ্যাঁ শিলু, আমার রুমালটা কোথায়? এই দেখো, পার্সটাও খুঁজে পাচ্ছি না তো।
4: কি হলো বলি, এত চেঁচাচ্ছ কেন শুনি?
3: আরে আরে, আমার রুমালটা কোথায় খুঁজে পাচ্ছি না, আর পার্সটা দাও, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে।
4: মানে রুমালটা নয় আমি খুঁজে দেখছি, কিন্তু তোমার পার্স আমি কোথা থেকে দেব?
3: আহা, আমি জানি তো, যা নিয়েছো নিয়েছো, বাকিটা দিয়ে দাও, আজও দেরি হয়ে যাবে অফিস যেতে।
4: কি সর্বনেশী কথা, আমি পার্স নেব কেন?
3: নাও না বলছো,
4: ভালো হবে না বলে দিচ্ছি, একদম উল্টো পাল্টা বলবে না।
3: আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আমরা পরে কথা বলবো।
4: তুমি কিন্তু মিথ্যে অপবাদ দিচ্ছো আমায়।
3: এই অপবাদ দেওয়ার হলে আরো আগেই দিতাম।
4: মানে?
3: মানেটা ভেবে দেখো, নিজের মনকে জিজ্ঞাসা করো।
4: আমি ওর পার্স আমি কোনো মতেই না, কিন্তু কোন অপবাদের কথা বললো আমিও? হ্যাঁ, একটা অপবাদ তো জুটেছে, বন্ধা। বিয়ের 10 বছর পার হতে চলল, কিন্তু সন্তান আসেনি আমাদের। আচ্ছা আমার কি দোষ? বিয়েটা তো আমি করতে চাইনি, বাবা জোর করে দিয়ে দিল। পড়াশোনা করব, নাটক করব, কত কত স্বপ্ন ছিল আমার। ধুর, চলে যাব একদিন যেদিকে দু চোখ যায়, সব পুরা কত কত শখ আহ্লাদ করে, আমার তো সেসবও নেই। সেই যে বিয়ের পর থেকে ঘানি টানছি সংসারে, সেদিন হঠাৎই বলে ফেলেছিলাম পাশের বাসায় নিতুর বিয়ে একটা ভালো শাড়ি কিনি, পাশ থেকে শাশুড়ি খেক করে উঠল, বলে কি না অন্যের বাড়ি বিয়ে তোমার কি, যেন নিজের বাড়িতে কারো বিয়ে হলে আমার শাড়ি গয়নায় একদম ভরিয়ে দেয়। বিয়ের পর থেকে এক দচ্ছাল শাশুড়ির পাল্লায় পড়েছি, ভেবেছিলাম শাশুড়ি চলে গেলে বুঝি একটু অন্যরকম হবে, কিন্তু না, কোনো বদল ঘটার সম্ভাবনাই নেই আমার জীবনে। নাকি আমি পারিনি?

0: নিতু দিদির আচিব বাদল তো, কত লোক এছিল সৌর ঘর থেকে, এই এত বড় গলার হাত দিয়ে আশীর্বাদ করলো গো। কপাল ভালো আমার নিতু দিদির।
1: কপাল মন্দ শুধু আমার, কিন্তু খুব ভালো হলো তো ওই বাড়ি বিয়ে, আর আমি খেটে মরলাম। মাইনে নেওয়ার সময় তো পুরো নেবে, তখন বলবে বিয়েতে আনন্দ করেছি, আসিনি কদিন, কটা টাকা কম দাও বৌদি।
0: ও বৌদি চোনো না, ভালোবাসার বেগো বুঝলে।
1: না না, তোর খালি আজে বাজে কথা, বৌদি নিমন্ত্রণ করতে এসে তো বলল, মামা তো দিদির বিয়েতে গিয়েছিল, তখনই নিতুকে দেখে ওদের পছন্দ হয়, কিন্তু তখন বৌদিরা অত গুরুত্ব দেয়নি, ভেবেছিল মেয়ে চাকরি পাক, নিজের পায়ে দাঁড়াক, তারপর বিয়ের কথা ভাববে। কিন্তু আবারও নাকি ছেলের বাড়ি থেকে জোড়াজোড়ি করতে থাকে।
0: বানায় বানায় বলেছে, সব লাইন ছিল তলে তলে, নিতু দিদির বাবার মত ছিল না গো। কত কথা কাটাকাটি, মান অভিমান, কিন্তু মেয়ের জেদ।
1: এই তুমি এত কিছু জানলে কি করে?
0: চোখ কান খোলা থাকলে সবই জানা যায় গো বৌদি।
1: না অনেক হয়েছে, এবার কাজ করে আমায় উদ্ধার করো। আর শোনো, পরশু বিয়ে, একদম কামাই করবে না বলে দিচ্ছি। আমার বাড়ির কাজ সেরে তারপর সারাদিন বিয়ে বাড়ি থাকো গিয়ে।
0: না গো বৌদি, সারাদিন না, ওই একবেলা কাজ করব বিয়ের দিন।
1: সন্ধ্যায় তো ও বাড়ি আসবে।
0: না না, সন্ধ্যায় আসতে পারবো নি, নিমন্ত্রণ দিছে তো। কিন্তু বৌদি, সবাই ঝলমলে জামা কাপড় পরি থাকবে, সেখানে আমি এই পুরনো শাড়ি, লজ্জা লাগে নে বলো? কাল একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হলো, তাই কাজও করেছি মেলা, এই এত বাসন মেজেছি জানো।
1: তা বিয়ের দিন আসবে না কেন? নিমন্ত্রণ তো হয়েছে, আর যার যেমন ক্ষমতা তেমন জামা কাপড় পরবে, এতে লজ্জার কি আছে?
0: ও মা বৌদি, তুমি বুঝি কালেই লাল শাড়িটা পরবে, খুব সুন্দর গো।
1: এটা অনেক দিনের শাড়ি জানো, আমি তখন কলেজে পড়ি, নতুন নতুন শাড়ি পরা শুরু করেছি, সেবার দুর্গাপুজোতে মার কাছে বায়না করতে মা কিনে দিয়েছিল, আগেকার জিনিস তো, পাকা রং।
0: তোমার তোমার পুরনো দিনের কথা খুব মনে পড়ে না বৌদি?
1: হ্যাঁ গো, ভুলতেই পারছি না, কত বছর হয়ে গেল, তাও স্মৃতিতে সবটাই তাজা, সব কথা, সবার কথা, সব ঘটনা বড্ড জ্বালায়।
0: কি জ্বলে?
1: না কিছু না, এই শাড়িটা ধরো।
0: আরে এটাও তো খুব সুন্দর, হলুদ রং খুব ভালো লাগে আমার।
1: তাই?
0: কি করব বৌদি, রোদে দেব শাড়িটা?
1: আরে না না, এটা তুমি বিয়ের দিন পরবে কেমন, তারপর সেজে গুজে বিয়ে বাড়ি আসবে।
0: সত্যি বলছো বৌদি?
1: না গো মিথ্যে বলছি, এখন যাও, কালকে এটো বাসনগুলো মেজে আমায় উদ্ধার করো।
0: তুমি কত ভালো গো বৌদি, তুমি খুব ভালো।
1: সারাদিন খবর টবর কিচ্ছু শোনা হয়নি, এবার একটু টিভিটা খুলি। হ্যাঁ নবীনদা, অবশ্য সিনেমা জগতে নবীনদা এখন বেশ নাম ডাক করেছে।
2: অতীতে ফিরে গেল শিলু।
3: কেন রে, রেখা দিদিমণি তো দারুণ পড়ায়, মন দিচ্ছিস না ক্লাসে, তাই না? খুব ফাঁকিবাজ হয়েছিস।
1: নবীন

0: দা ও নবীনদা, আমায় বাংলা সাহিত্যের ইতিহাস একটু বুঝিয়ে দেবে গো। বড্ড খটমটো, বাংলা কিছুতেই মনে থাকে না।
1: কেন রে, রেখা দিদিমণি তো দারুণ পড়ায়, মন দিচ্ছিস না ক্লাসে, তাই না? খুব ফাঁকিবাজ হয়েছিস।
0: মোটেই না। ঠিক আছে, হবে না, পড়াতে যাও।
1: খুব রাগি তোরে তুই।
0: রাগের কি আছে, তোমার অসুবিধা আছে, থাকতেই পারে।
1: তা কি বোঝাবো প্রথমে, বৈষ্ণব পদাবলী?
0: আরে না না, শুধু বৈষ্ণব পদাবলী কেন, চর্যাপদ, মনসা মঙ্গল কাব্য সবই পড়াতে হবে।
1: বলিস কি, তা আজকের দিনে সবাই বিজ্ঞান নিয়ে পড়ছে, তুই হঠাৎ বাংলা নিয়ে খেপে উঠলি যে?
0: ঠিক তা না। আরে বাংলায় ফেল করলে তো পুরো ফেল হয়ে যাব, একটু তো হেল্প করো। আর বাংলা আমার পছন্দ না, সেটা কে বললো তোমায়?
1: না না, পছন্দ তো বটেই, তোর মতো আবৃত্তি করতে কজন পারে, তোর উচ্চারণও খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, দেখছি একদিন একটু সময় বের করে আসব।
2: পরের দিন
1: বৈষ্ণব পদাবলী দিয়ে শুরু করি, বুঝলি? এই পদাবলীর প্রথম পদকর্তা হলেন কবি জয়দেব। এই পদাবলী মূলত রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে রচিত ভক্তিমূলক গীতি কবিতা। কিরে শুনছিস তো, নাকি হা করে তাকিয়ে আছিস খালি আমার দিকে?
0: কই তাকিয়ে আছি, শুনছি তো।
1: রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো হে একলে, না শুনে কাহারো কথা, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ান তারা। এর অর্থ শোন না, আজ উঠি অন্যদিন বুঝিয়ে বলবো, একটু কাজ আছে যেতে হবে।
0: আর একটু থাকো না গো, এখনই বুঝিয়ে দাও প্লিজ।
1: কি?
0: ওই যে পদ বলছিলে।
1: আচ্ছা, তুই পূর্বরাগ আর অনুরাগের মধ্যে পার্থক্য জানিস?
0: বাপরে, সেগুলো আবার কি?
1: পূর্বরাগ হলো, না থাক পরের দিন।
0: আবার বলোই না গো একটু, তোমার গলায় পদ শুনতে আমার খুব ভালো লাগছে।
1: এই যে আমায় আটকে রাখছিস, যেতে দিচ্ছিস না, এর ফল কি হবে জানিস?
0: ও মা, কি আবার হবে?
1: পরে কোনোদিন বোঝাবো।
0: বড্ড হেয়ালি তোমার, কিছুই পরিষ্কার করে বলছো না। কাল আসবে তো?
1: দেখি।
0: দেখি না, আসবে আসবে আসবে।
2: পরের দিন
0: ও মা, নবীনদা তুমি এসেছো, আমি ঠিক জানতাম তুমি আসবে।
1: কি করে জানলি?
0: মন বলছিল যে।
1: ঠিক এমনটাই রাধা আর কৃষ্ণ একে অপরকে দেখার জন্য ব্যাকুল থাকতো, এটাকেই বলে পূর্বরাগ। এই যেটা এখন তোর হচ্ছে, আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছিস।
0: ধ্যাত, কি যে বলো না তুমি।
1: সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনো বাড়ি চায়, আমার আঙিনা দিয়া। এটা আর এক বাংলা সাহিত্যের আর এক কবি চণ্ডীদাসের পদ। কি রে, পড়তে কেমন লাগছে এখন?
0: খুব খুব ভালো গো।
1: মন দিয়ে পড়লে সব ভালো।
0: হ্যাঁ গো, আগে কঠিন মনে হতো, এখন একেবারে জলের মতো সোজা। তুমি কি ভালো পড়াও গো?
1: শুধু ভালো পড়াই, আমি মানুষটা ভালো না?
0: ও মা, আমি কখন তোমায় খারাপ বললাম? আচ্ছা নবীনদা, না থাক।
1: আরে কি বল না।
0: না কিছু না।
1: এবারে কিন্তু তুই হেয়ালি করছিস। আরে বল, মনের মধ্যে প্রশ্ন চেপে রাখতে নেই।
0: আচ্ছা নবীনদা, রাধা তো কৃষ্ণকে ভালোবাসত, তাহলে বিয়ে করলো না কেন?
1: ওদের প্রেম ছিল ঐশ্বরিক, আত্মিক, যা কিনা কোনো সামাজিক নিয়মের আবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা মনে করে না। শিলু, এই তোর কোনো স্বপ্ন নেই, আগামীতে কি করবি কিছু ভেবেছিস?

0: কিছুই ভাবিনি তো।
1: ভাব শিলু ভাব, তুই এত ভালো আবৃত্তি করিস, কি ভালো বাচন ভঙ্গি, নাটকের দলে লুফে নেবে।
0: বাবা শুনলে না পা ভেঙে দেবে।
1: আর যদি জানতেই না পারে?
0: সেটা কি করে?
1: চুপি চুপি আমার সাথে কলকাতায় চল, তারপর কোনো নাট্যদলে যোগ দিবি, আমার প্রচুর চেনা পরিচিতি ওখানে। আর ভাগ্য ভালো থাকলে কে বলতে পারে, সিনেমার পর্দায়, শহরের রাস্তায়, বড় বড় হোর্ডিংয়ে তোর ছবি থাকবে।
0: ওরে বাপরে, তুমি লোভ দেখাচ্ছ না?
1: শিলুর লোভ না লোভ না, স্বপ্ন সত্যি করার উপায় এখানে কি আছে বল? পড়াশুনো করবি, তারপর বিয়ে, সংসার, কবিতারা হারিয়ে যাবে, তার চেয়ে ভাব বিরাট মঞ্চ, লাইট, ক্যামেরা।
0: ওরে বাবা, আমার ভয় করে গো।
1: কিসের ভয়? আমি তো আছি।
0: হ্যাঁ আমি যাব নবীনদা, আমি যাব তোমার সাথে।
1: শিলু একটা কথা তোকে জিজ্ঞাসা করবো, শিলু সত্যি বলবি?
0: বলো না।
1: তুই কি আমায় ভালোবাসিস?
0: যা
1: শিলু,
0: কি করছো নবীনদা, কি করছো, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো বলছি।
1: আমি আমি তাহলে ব্যবস্থা করি।
0: কিসের?
1: কলকাতায় যাবার।
0: মা বাবা ওদের না বলে? ওরা যদি পরে আমার সাথে কথা না বলে?
1: ধুর বোকামি, প্রথম প্রথম সবাই রাগ দেখায়, তারপর মেনেও নেয়।
0: হ্যাঁ গো নবীনদা, ভালোবাসতাম তোমাকে। বাংলা সাহিত্যের ইতিহাস পড়াটা একটা ছুতো ছিল তোমার কাছে পৌঁছাবার। তোমার সুরেলা কণ্ঠে পথ আজও আমার কানে বাজে। তারপর কাজ আছে বলে তুমি যে সেই হঠাৎ করে চলে গেলে, এর মধ্যে মা অসুস্থ হলো, বাবা তড়ি ঘড়ি করে আমার বিয়ে দিয়ে দিল। কিন্তু আমি যে আজও আজও তোমার কি মনে আছে আমার কথা? এসেছিলে কি আমার খোঁজে? হ্যালো, হ্যালো, কে বলছেন? উফ, রং নাম্বার। ছি ছি, কি সব ভাবছিলাম আমি। আচ্ছা অমিও কি বুঝতে পারে সকালে যে অপবাদের কথাটা বলল, সেটা কি তাহলে এরই ইঙ্গিত? ও কি জেনে গিয়েছে আমার অতীত?
2: চ্যানেল চেঞ্জ করলো শিলু, এখন খবর চলছে।
3: কিছুক্ষণ আগেই ঘটে গিয়েছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সন্দেহ করা হচ্ছে দুটি বাসের মধ্যে রেষারেষির জেরে এই দুর্ঘটনা। দুজনের ঘটনাস্থলে মৃত্যু, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছে অনেক মানুষ, ঘটনাস্থলে অনেক অ্যাম্বুলেন্স চলে এসেছে, এসেছে বিশাল পুলিশ বাহিনী, আহতদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি হৈমন্তী, নিউজ সময় এখন।
0: না না না, কিছুতেই না, না না, হতে পারে না। ওই পড়ে থাকা মেরুন ব্যাগটা আমার চেনা, পাশে একটা রুমালও লাল রঙে মাখা। আমি এটা চাইনি, আমি এটা চাইনি। কি করব আমি, কোথায় যাব, কাকে ফোন করব? এটা কেন হলো আমিও? তুমি তো ভালো মানুষ, তোমার সাথে কেন, কেন এর জন্য তাই? আমি সব দোষ আমার, সব দোষ আমার। শাশুড়ি মাও তো বাড়িতে নেই। না না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না।
4: কি হলো শিলু, এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি শুনতে পাচ্ছ না নাকি?
0: তুমি তুমি তোমার কিছু হয়নি তো?
4: মুশকিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদিকে রাস্তা বন্ধ। তাই আজ আর অফিস গেলাম না। কিন্তু তুমি তুমি কি শুরু করলে বলো তো?
0: আমায় মাফ করে দাও প্লিজ, আমায় মাফ করে দাও। দেখ তোমার অপবাদ আমি মাথায় পেতে নিলাম।
4: আরে যা করেছো বেশ করেছো।
0: না না না, আমি বেশ করিনি। আমি আমি তোমার বিবাহিত স্ত্রী হয়ে আমার কর্তব্য তোমার সুখে।
4: আরে স্ত্রী বলেই তো তোমার অধিকার সবচেয়ে বেশি আমার উপরে, আমার পার্সের উপরেও। আমার ভালো লাগে নিজের বলেই তো কেমনটা করতে পারে। বোকামি, একটু ইয়ার্কি বোঝো না। এই কি হলো, কি দেখছো অমন করে?
0: তুমি তুমি না খুব ভালো, খুব ভালো গো।
4: ধুর বোকামি, বোকার মতো কাঁদতে আছে। শোনো চলো আজ ম্যাটিনি শোয়ে সিনেমা দেখে আসি দুজনে। নবীন কুমারের নতুন সিনেমা খুব ভিড় হচ্ছে শুনলাম।
0: না না না না, আমি সিনেমা দেখতে যাব না। আজ বরং আমরা গঙ্গার ধারে বসব, অনেক অনেক গল্প করব, বাদাম ভাজা খাব।
4: আমার পাগলি বউয়ের আদেশ শিরোধার্য।
0: আমি
4: পাগলি? না না, বদ্ধ উন্মাদ।

বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান নতুন হাতে নতুন প্রাতে এখানেই শেষ হলো। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করেছিলেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বর্ধন। নমস্কার।

0: समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। ताजा समाचार जान्न हाम्रो आधिकारिक एक्स ह्यान्डल @AIRNews_Gantok र फेसबुक पेज आकाशवाणी न्युज गान्तोकलाई फलो गर्न नबिर्सनुहोस्। चिकित्सा विज्ञानका लागि राष्ट्रिय परीक्षा बोर्डले नीट पिजी 2026 को नतिजा घोषणा गरेको छ। बोर्डले अगस्त 30 देशभरि परीक्षा सञ्चालन गरेको थियो, जसमा कुल 2,65,960 उम्मेद्वारहरूले परीक्षा दिएका थिए। बोर्डका अनुसार उम्मेद्वारहरूले अक्टोबर 1 आधिकारिक वेबसाइटबाट आफ्नो स्कोर कार्ड डाउनलोड गर्न सक्नेछन्। उत्तर कुञ्जीहरू अक्टोबर 1 बोर्डको वेबसाइटमा प्रकाशित हुने अपेक्षा गरिएको छ। भारतीय नौसेना र फ्रान्सेली नौसेना बीचको 24 समुद्री अभ्यास वरुणमा भाग लिन आइएनएस त्रिशूल फ्रान्सको टुलुज पुगेको छ। रक्षा मन्त्रालयका अनुसार अभ्यासमा बन्दरगाह र समुद्रमा व्यावसायिक गतिविधिहरू समावेश हुनेछन्। यी गतिविधिहरूले दुवै नौसेनाहरूलाई पारस्परिक समझदारीलाई प्रवर्धन गर्ने अवसरहरू प्रदान गर्नेछन्। उत्तर प्रदेशको ग्रेटर नोएडामा हिजो राति स्लिपर बसमा आगलागी हुँदा 9 यात्रुको मृत्यु भयो। प्रहरीका अनुसार घटना मध्यरातमा जेवर प्रहरी चौकी क्षेत्रको दयानाथपुर गाउँ नजिकै भएको थियो। बसमा लगभग 35 यात्रु सवार थिए। जेवर प्रहरीले प्राथमिकी दर्ता गरी अनुसन्धान सुरु गरेको छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आइतबार बिहान 11 आकाशवाणीमा मासिक रेडियो कार्यक्रम मन की बातमा देश र विदेशका मानिसहरूसँग आफ्ना विचार साझा गर्नुहुनेछ। यो कार्यक्रमको 138 एपिसोड हुनेछ। यो कार्यक्रम आकाशवाणी र दूरदर्शनका सबै नेटवर्क साथै आकाशवाणी समाचार वेबसाइट र न्यूज अन एआईआर मोबाइल एपमा प्रसारित हुनेछ। अब खेल समाचार। जापान एसियाली खेलकुदमा भारतीय खेलाडीहरूको पदक जित्ने क्रम जारी छ। प्रस्तुत छ हाम्रा खेल संवाददाताको रिपोर्ट।
1: जापान एसियाई खेलों में भारतीय खिलाड़ियों का पदक जीतने का सिलसिला आज भी जारी है। अनंतजीत सिंह और पारिनाज धालीवाल ने निशानेबाजी में मिक्स्ड टीम स्पर्धा में कांस्य पदक जीत लिया है। भारतीय जोड़ी ने 44 के स्कोर के साथ तीसरा स्थान हासिल किया। इससे पहले रोशिबिना देवी नाओरेम ने वुशु में महिलाओं के 60 किलोग्राम सांडा स्पर्धा में रजत पदक जीता। सतनाम सिंह और सलमान खान की जोड़ी ने नौकायन की पुरुष डबल्स स्कल्स स्पर्धा में कांस्य पदक अपने नाम किया। रोशिबिना देवी को फाइनल मैच में चीन की झांग शिया योउ से 0-2 से हार का सामना करना पड़ा। सतनाम सिंह और सलमान खान की जोड़ी ने 6:13.25 का समय लेकर तीसरा स्थान हासिल किया। और भारतीय पुरुष कबड्डी टीम ने ग्रुप ए के मुकाबले में चीनी ताइपे को हराकर सेमीफाइनल में भी प्रवेश कर लिया है। इसके साथ ही टीम का पदक भी पक्का हो गया है। अब पदक तालिका में भारत के कुल पदक की संख्या 15 हो गई है। इसमें 1 स्वर्ण, 6 रजत और 8 कांस्य पदक शामिल है। राष्ट्रपति द्रौपदी मुर्मू, उपराष्ट्रपति सीपी राधाकृष्णन और प्रधानमंत्री नरेंद्र मोदी ने पदक विजेताओं को बधाई दी है।
0: मौसम विभागले आज पश्चिम बंगाल, तेलंगाना, छत्तीसगढ़, तटीय आन्ध्र प्रदेश र उडिसामा भारी वर्षाको लागि उच्च सतर्कता जारी गरेको छ। विभागले बिहार, झारखण्ड, विदर्भ, पश्चिम बंगाल र सिक्किममा पनि भारी वर्षा हुने अनुमान गरेको छ। अन्त्यमा यस बुलेटिनका प्रमुख समाचार पुनः एकपटक। सेवा नै जीवनको प्राथमिक उद्देश्य हुनुपर्ने प्रधानमन्त्री नरेन्द्र मोदीको धारणा। भारतको रक्षा अधिग्रहण प्रणालीलाई युद्धको बदलिँदो अवस्था अनुरूप ढाल्न आवश्यक रहेको रक्षा प्रमुख जनरल एनएस राजा सुब्रमणिको भनाई। G4 देशका विदेश मन्त्रीहरूद्वारा जारी संयुक्त विज्ञप्तिमा वर्तमान चुनौतीपूर्ण भूराजनैतिक परिस्थितिलाई ध्यानमा राख्दै सुरक्षा परिषदमा पहिले भन्दा बढी सुधार जरुरी भएको उल्लेख। जापान एसियाली खेलकुदको पदक तालिकामा भारतको झोलीमा 15 पदक। अनि पश्चिम बंगाल, तेलंगाना, छत्तीसगढ़, तटीय आन्ध्र प्रदेश, ओडिसा र सिक्किममा भारी वर्षाको लागि उच्च सतर्कता जारी। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
2: आकाशवाणी खबर पढ्छ सुदीप बसु। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আজ সেবা সংকল্প অভিযানের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরো দ্রুত গতির হওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণিয়ান। দেশের বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ ছাড়াও তেলেঙ্গানা, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় অতিভারী বর্ষণে লাল সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যে সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক হওয়া উচিত। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই পরম কর্তব্য, এই আদর্শকে জীবনের পথপ্রদর্শক করে তুলতে হবে।
3: সেবা ইহি মুখ্য আমারা কাম হোনা চাইয়ে অর হাম সেবা কর কর কে হি সেবা কা সন্দেশ দেঙ্গে, শব্দো মে নাহি দেঙ্গে, হামারে আপনে আচরণ সে লোগো কো পতা চলে কে রাজনীতি মে সত্তা কিতনি হি কিউ না বড়ি হো জায়ে লেকিন হামারা মার্গ সেবা কা হি রহেগা, কিতনে হি উচ্চে শিখর পর পৌঁছেঙ্গে লেকিন সেবা পরমো ধর্ম ইস ভাব কো লেকে আগে বড়েঙ্গে।
2: সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ইজ অফ ডুইং বিজনেস।
4: সরকারি পরিষেবা ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে গত এক দশকে দেশে ব্যবসা শুরু করা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন সরলীকরণ, ডিজিটাল পরিষেবা এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের লক্ষ্য শুধু নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করা নয়, বরং ব্যবসার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি পরিষেবার প্রক্রিয়াকে আরো সহজ করে তোলা। সরকারের এই উদ্যোগের ফলে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল দেশবাসী ইতিমধ্যে পেতে শুরু করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
5: বিদেশি বিনিয়োগ আপনারা দেখছেন ভারতবর্ষে বাড়ছে, বহু জিসিবি কোম্পানি ভারতবর্ষে আছে, বহু ডিফেন্স কোম্পানি, বহু স্পেস কোম্পানি ভারতবর্ষে ইনভেস্ট করছে। ইজ অফ ডুইং বিজনেস এবং মুদ্রা লোন ভারতবর্ষকে একটা অন্য ডাইমেনশন।
2: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আগামীকাল বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য। বিভিন্ন স্কুল, আইটিআই, পলিটেকনিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরো দ্রুত গতির হওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে একথা বলেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি। তিনি জানান যুদ্ধক্ষেত্রে সেনা যাতে যে কোনো সময় অস্ত্র মেরামত এবং প্রয়োজনীয় সরঞ্জাম ঠিকমতো পায় সেদিকে নজর দেওয়া জরুরি।
6: The character of war is changing faster than we are able to adapt. So our industrial system, our acquisition system and our processes have to change much faster so that we are able to keep up with the changing character of war. Our defense industrial ecosystem must therefore learn to adapt and scale at speed. The integration of technology, data and industry is becoming decisive. Learning and adaptation will be the keys to winning future wars. And finally, delivery at scale will determine strategic endurance.
2: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির কথা উল্লেখ করে সিডিএস বলেন, যুদ্ধক্ষেত্রে পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার কাজে এআই দারুণ ভূমিকা রাখতে পারে। রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর রোহিত জৈন বলেছেন, প্রযুক্তি এখন আর ব্যাংকিং ব্যবস্থার অঙ্গ নয়, বরং

0: এই শুল্ক 10% থেকে কমে 5% হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনুষ্ঠানে আলোচনা হবে। ব্রিক্স নাট্যোৎসব আগামী মাসের 12 থেকে 14 অক্টোবর পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। 3 দিনের এই বিশেষ উৎসবের আয়োজন করছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডি। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল জানান, শেয়ার্ড স্টোরিজ শেয়ার্ড ফিউচার্স ভাবনায় আয়োজিত এই উৎসব বিভিন্ন দেশের নাট্য ঐতিহ্য ও মানবিক সম্পর্ককে আরও মজবুত করবে। আদানি গোষ্ঠী পশ্চিমবঙ্গের শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। আজ নিউটাউনে 2000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারত আমেরিকা যৌথ সামরিক মহড়া যুদ্ধাভ্যাস 2026 দেখতে আজ রাজস্থান পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, দুই দেশের সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ নিতে দেখার জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল গভীর রাত থেকে আজ ভোরের মধ্যে কলিঙ্গপত্তনমের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। এর ফলে ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলেছে। সামুদ্রিক পরজীবীর খবরের উপর ভিত্তি করে টুনা বা অন্য কোনো সাধারণ মাছ খাওয়া বন্ধ না করার পরামর্শ দিয়েছে কোচির কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা সংস্থান। ব্রাজিল উপকূলের আটলান্টিক মহাসাগরের স্কিপজ্যাক টুনা মাছে পরজীবী পাওয়ার একটি রিপোর্টের প্রেক্ষাপটে এই পরামর্শ জারি করা হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার বিষয়টি জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 63তম অধিবেশনে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। এ অঞ্চলে আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার বন্ধে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। জাপানের আইচি নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমসে মিক্সড স্কিট টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন অনন্ত সিং নারুকা এবং পারিনাস ঢালিওয়াল। এশিয়ান গেমসের ইতিহাসে মিক্সড স্কিট টিম বিভাগে এটি ভারতের প্রথম পদক জয়ের রেকর্ড। পুরুষদের ডাবল স্কালস রোয়িং বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সতনাম সিং এবং সলমান খান। নাগরাগাওয়া ইন্টারন্যাশনাল রেগাটা কোর্সে ভারতীয় জুটি 6 মিনিট 13.25 সেকেন্ড সময় নিয়ে এই পদক জয় নিশ্চিত করেন। মিশ্র 4x400 মিটার রিলেতে ভারত রৌপ্য পদক পেয়েছে। পুভাম্মা রাজু, বিশাল থেন্নারাসু, ভিথিয়া রামরাজ এবং মনু টেসকে নিয়ে গঠিত দলটি 3 ঘন্টা 14 মিনিট 46 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জয় করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক জয় করায় তাদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আজ সেবা সংকল্প অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: শ্রোতারো, আমি আকাশবাণী কক্ষের সংকেন্দ্রবাট বলি রেগাছ। অব হজুরলাই শুনাউনে ছ ভুটানি কার্যক্রম।